0: ভাষায় ন্যায় পুষে চৌমিত
1: সুথেয়া 6:30 থেকে 7 বজে তক স্টেশন কিপস এফএম 98.3 মেগাহার্টজ।